0: কদুয়া সুন্দর করে চলিবার দিলাম এত না দিনে দিয়ে ফেরিত তো এখন দাঁতে এটা আর হাসল দরিয়া দাঁতে আর চলি না দান দিয়ে তারা আড়ালে দিয়ে নেবারে ইয়ালে আরে দাঁতে আড়ালে বারে করে নেলা গলাম আর তখন মুশকিল গিয়ে গেল.
1: A very powerful look at a crisis that it's far from over, Nick. Thank you so much for coming in and sharing that story for us. Looking forward to that episode. And you can watch Nick's premiere of Insight's documentary, Malaysia's Rohingya Riddle, tonight on CNA at 9 p.m. Going for a break now in the next hour on Asia First. A political backlash forces Japan's farm minister to resign after he suggested withholding road funding from municipalities that didn't back him.